তাবিরে লাইশলম কেনেদিকে মেয়েকটা উর্সম নির্জিত কুমার না সৈসকলিবা মতামিসেয়মা আকাশবাণী ইম্ফাল হৌজুগ অমুক লানথোকচারি মণিপুরী ফিল্ম ইসৈসিং মথং মথং ওইনা খুদলগে আহানবদা তামিনাসে আসির পুনসে ফিল্ম আসেদগে নাওবই গি নাইতম খোঞ্জেলদা বীজগুপ্ত লাইশলমনে সৈরেংবা টোনি আহিবমনা সৈরাংবা ইসৈয়মা থাময়বু হানজিন হানজিন থুগাইবিরামলব তুম অনৌব ময়োল চোংলকলে খন্না হারাওজারুবা চাইনা আমা আমুক বিবিরামবদা করমব থাময়না পেনগনি